সাহেবে বগুড়ে বান্না আগে বোন না না বাচ্চু তোরু যোগো সেবচিতাফে অমসুম্বা ওয়াফে রাইট রেভারেন্ড ক্রিস্টোফার কাপোজা সেব অমসুম্বা মুমুজে বিশপ মাথায়াস সেকামানিয়া ভিকার জেনারেল ওয়াফে সিনিয়র ডক্টর রিচার্ড কায়োন্ডো আবাসাসেরেডোটি baganda baffe mwenna era abakulu baffe abakulembeze ba gavumenti ya wakati n'ey'emmengo ssaabakrisitu w'essaza n'olukiiko lwo abakulembeze mwenna tukira ddala ku kabondo n'abakrisitu mwenna abakuŋŋaanya olwaleero mbasaba mutunule oluuyi luno enkaliriza mulabe nate oyo yetusama era agulumizibwe abayingidde ng'abadyakoni kati tuli basaaseredooti abayingidde ng'abaseminaaliyo kati badyakoni nga lwaki tetwebaza mukama nga nyiiza ntya obuteebaza olw'ebimutiiyo mbadde kakuzire obusaaseredooti bwe tugabanyeeko.